0: জয়পুর। শুনন্তু আজির অনুচিন্তা, প্রস্তুতি এবং উপস্থাপনা অশোক মিশ্র।
1: অয়ম নিজহ বীতি গণনা লঘু চেতসাম উদারচিত্তানাম তু বসুধৈব কুটুম্বকম। এই শ্লোকটির অর্থ হলা ইয়ে মোর সে মোর নুহে, এভাবে সংকীর্ণ মনা লোকে চিন্তা করতে। হলে উদারচিত্ত বিশিষ্ট লোকে সমগ্র সংসার কু মোর কহতে, অর্থাৎ সমগ্র সংসারবাসী গোটিয়ে কুটুম্বর বলে চিন্তা করতে। এসব প্রবন্ধরে লেখিলে বড় চমৎকার লাগে, ভাষণরে বসুধৈব কুটুম্বকম বলে কহিলে কহিবা লোক শুনিবা লোক উভয় আনন্দিত হন্তি। কিন্তু যাহাকু গোটিয়ে কুটুম্ব বলে আমি প্রকৃতরে কহু, সেইটি পরে কেহি কাহার নুহন্তি। দূরকু ঘর পরি দিশুথিলে বি ইটা সাথিরে ইটার সম্পর্ক নথায়, সেইটি মন সাথিরে মনর জোড় নথায়। তেণু চাহু চাহু বিরাট দুর্গ পরি দিশুথিবা ঘরটি ভুশুড়ি পড়ে, সবকিছু নষ্টভ্রষ্ট হয়ে যায়। সাম্প্রতিক সময়ের সবুঠার বড় সমস্যা এই অবুঝামার সমস্যা। আজিকালি জনে অন্য জনকর সমস্যা বুঝবা নারাজ। পুয় ঝিও কণ চাহান্তি, স্ত্রী কণ চাহে সে কথা স্বামী বুঝে না, স্বামী কণ চাহে সে কথা স্ত্রী বুঝে না, বাপা মা কণ ইচ্ছা করতে কণ চাহান্তি সে কথা পুয় ঝিও বুঝতে না। কুটুম্ব তো বহু দূরর কথা, বসুধৈব কুটুম্বকম বলে যে কথাটি অছি তাকু কিয়ে পচারে। ছোটিয়া পরিবার গোটিয়ে ছাত তলে তিনি ভাই রহন্তি, সমস্তে অলগা অলগা, দৈবাত বাটরে ভেটাভেটি হয়েগলে হুয়েত বিনা বাক্য ব্যয়ের জনে অন্যর মুহ চাহে। হলে ভাই ভাই বলে সম্পর্ক মূলর কিছু না, স্ত্রী মানে পরস্পরক দেখি সহন্তি না, ছোট ছোট কথা কেন্দ্র করে নীতি তাঙ্ক ঘরে কলিকজিয়া হুয়ে। মঝিরে দিনে দাণ্ড অগণারে থিবা সজনা গছরু জনে ভাই সজনা শাগ তোলুলা, সেই কথা আর ভাইর স্ত্রী দেখিলা, তা স্বামীকে কর্ণ মন্ত্রণা দেলা, অতএব আর ভাই আঙ্কুড়ি হাতরে ধরি সজনা শাগ তোলি বাহারিলা। এই কথা তৃতীয় ভাই দেখি সে বি সজনা শাগ তোলি গলা সেই ঠিক। বাস তাপরে শাগ তোলাকে কেন্দ্র করে উপজিলা কলি, তিনি ভার্যা সেটি উপস্থিত হলে টিকিয়ে কহি দিয়ে পূর্বরু সবু ভাগ হয়েছিল কিন্তু গছটা যেহেতু তেণু কিভাবে ভাগ করা যাই পারিব সে কথার নিষ্পত্তি হয়ে পারি নথিবারু তাকু ক্ষমা দিয়া যাইথিলা, মানে গছটিকে ক্ষমা দিয়া যাইথিলা। লাগিলা তুমুল সংগ্রাম, প্রথমে ঠেলা পেলা ধস্তা ধস্তি, তাপরে বিধা চাপুড়া গুইঠা গলা ধক্কা ও শেষরে ঠেঙ্গা বাড়িরে পিটাপিটি। ভার্যা মানে পরস্পর ভিতরে রামপুড়া ছিন্ডা হলে, খুন্দা মরামরি হলে, গাঁ লোকে সেটি রুণ্ড হলে, পঞ্চায়েত বসিলা, সমস্তঙ্কর সজনা গছ লোড়া, মানে তিন ভাই তিন ভার্যাঙ্কর সজনা গছ লোড়া। পঞ্চ কি নিষ্পত্তি নেবে, শেষরে নিষ্পত্তি হেলা জিয়ন্তা সজনা গছকু কটা যাব, তিন গড় করা যাব, গড়ে গড়ে করে প্রতি পরিবার পাইবে। এবং তাহি হেলা শেষরে গড়ে গড়ে কঞ্চা মুনিগা কাঠ নেলে তিন ভাই নিজ নিজ ঘরকু। কণ করিথিবে সে কাঠরে, এই তো আমার বসুধৈব কুটুম্বকম, এই কথাটি তো আমি দোহরাও থাউ সবুঠি বারম্বার। ইয়ে গোটিয়ে ঘরর কাহাণী, এভাবে অজস্র কাহাণী সংসারে ভরি রয়েছে। হুয়েত আম নিজ ঘরে বি এভাবে অনেক কাহাণী রয়েছে। আউ গোটিয়ে পরিবার কথা শুনন্তু, চারি ভাই কাহার কাহারি সাথে পটে না, কাহারি কাহার সাথে সম্পর্ক না, বাপাঙ্কর শ্রাদ্ধ। চারি ভাই অলগা অলগা শ্রাদ্ধর আয়োজন কলে, অজস্র টঙ্কা খরচ কলে, যেহেতু সমস্তে গোটিয়ে গাঁরে রহুলে তেণু সমস্তে গাঁ লোক ডাকিলে ভোজি খাইবা, লোকে বড় দ্বন্দ্বরে পড়লে কোউঠিকি যাবে কোউঠিকি নযিবে। কিছু লোক কাহা ঘরকু বি গলেনি, কিছু লোক চারি ঘরকু গলে খালি দোষ ছড়াইবা পাই সবুঠি অইঁঠা হয়ে আসলে। সবু ভোজির উদ্দেশ্য এক, চাহিলে গোটিয়ে জায়গায় হয়েপারি থা ভোজি, অল্প খরচ বি সেথে হয়ে, কিন্তু হেলা চারিটা জায়গায়। এই তো আমার বসুধৈব কুটুম্বকম। কুহন্তু তো আমি প্রবন্ধরে যাহা লেখু, মানে যেসব মহত বাণীকে উদ্ধার করু, অর্থাৎ টিয়ে লগাই দিয়ে তার অর্থ বয়ান করু, কিংবা ভাষণরে অনেক উক্তিকে উদ্ধার করু, সেসব কোন আমি নিজে পালন করু না, অনেকে করতে না। তেণু ধর্ম বাবদীয় সবু কথা অনেক ধর্ম পুস্তকরে বন্দে, কেহি কেতবেলে কোঠি কিছু লেখিবার কি কহিবার দরকার থিলে তাকু, মানে ধর্ম পুস্তক সবুকু উল্টে তাকু লোড়াথিবা কথাটিকু সেইঠি দেখি উতারি নেই যায়।

0: ভাষণ শেষ, লেখা শেষ, ধর্ম ফর্ম সবকিছি শেষ, উক্তি শেষ। তারপরে সে উক্তি পৌঁছি হি যায় মনর, ঠিক কহছে না? যদি শাস্ত্রোক্ত কথা সবুর শহে ভাগর বেশি নুহে ভাগ্যে আমি পালন করতে, তেবে হুয়েত এ সংসার বদলি যাতা, এ সমগ্র সংসার গোটিয়ে কুটুম্ব পালটি যাতা। কিন্তু কিন্তু পরে যাহা তাকু আপন পূরণ করিবে। বাস আজি পে এতিকি কহিলা বেলকু যদি কিছু ভুল কহিথিবি তেবে দয়া করি উদার হৃদয়ে মতে ক্ষমা দেবে।
1: শুনিলে আজির অনুচিন্তা, প্রস্তুতি এবং উপস্থাপনা করেছিলেন অশোক মিশ্র, আকাশবাণী জয়পুর। শুনন্তু চাষবাস কথা।
2: আজির চাষবাস কথার জাঁবা পটল চাষ বিষয়রে। পটল আমার দৈনন্দিন খাদ্যের ব্যবহৃত এক লোকপ্রিয় পরিবা, এহা স্বাদিষ্ট হওয়া সহ পৌষ্টিক মধ্য অটে। ওড়িশার অনেক অঞ্চলরে পটল চাষ করা যায় এবং এহা চাষীঙ্ক পাই ভালো আয়ের উৎস হয়ে পারে। পটল চাষ পাই জলবায়ু তো নিহাতি আবশ্যক, সেথিপাই জলবায়ু উষ্ণ এবং আদ্র হওয়া দরকার। দরসা এবং বালিয়া দরসা মাটিরে এই চাষ ভালো হুয়ে। জমিরে জল নিষ্কাশনর সুবিধা থিবা আবশ্যক, কারণ পানি জমি রহিলে গছর ক্ষতি হইপারে। চাষ পূর্বরু জমিকু ভালোভাবে হল করি গুণ্ড করিবা দরকার। এহাপরে গোবর খত কিংবা জৈব খত মিশাই জমি প্রস্তুত করা যায়। পটল সাধারণত লতার কলম মাধ্যমে চাষ করা যায়। গছ মধ্যে উচিত দূরতা রখি রোপণ কলে ভালো বৃদ্ধি হইথায়। পটল গোটিয়ে লতা জাতীয় ফসল হইথিবারু এহাকু মাচা কিংবা সহায়ক খুঁটরে চড়াইবা দরকার। এহা দ্বারা গছ সুস্থ রহে এবং ভালো ফল মধ্যে হুয়ে। নিয়মিত এহার মাটি কোড়া কাম করিবা উচিত। সার প্রয়োগ মধ্যে পটল চাষরে গুরুত্বপূর্ণ অটে। গোবর খত সহিত আবশ্যক অনুযায়ী রাসায়নিক সার ব্যবহার কলে উৎপাদন বড়ি থাকে এবং সন্তুলিত সার ব্যবহার করিবা দরকার। পটল চাষরে ফল মাছি, লাল পোক এবং কিছু রোগর আক্রমণ দেখা যাই পারে। সেথিপাই চাষী মানে নিয়মিত ভাবে ফসল নিরীক্ষণ করিবা উচিত। জৈব পদ্ধতি এবং কৃষি বিশেষজ্ঞঙ্ক পরামর্শ অনুসারে রোগ পোক নিয়ন্ত্রণ কলে ভাল ফল মেলে। রোপণর প্রায় তিন রু চারি মাস পরে পটল অমল আরম্ভ হুয়ে। কোমল এবং সবুজ অবস্থায় ফল তোলা উচিত। নিয়মিত অমল কলে গছরে অধিক ফল আসিথায়। বৈজ্ঞানিক পদ্ধতিরে পটল চাষ কলে কম খরচরে ভালো উৎপাদন এবং অধিক লাভ মিলিপারে। তেণু চাষী ভাই ভনী মানে পটল চাষকু আপনে নিজর আয় বৃদ্ধি করি পারিবে। পটলরে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং লৌহ ভলি পোষক তত্ত্ব রহিছি, যাহাকি হজম শক্তি বঢাইবা সহ শরীরকু সুস্থ রাখিবারে সাহায্য করে। তেণু পটল খাদ্য ও অর্থনৈতিক উভয় দৃষ্টিরু গুরুত্বপূর্ণ। পটল চাষ চাষীমানঙ্ক পাই লাভজনক অটে। কম খরচরে অধিক উৎপাদন হইথায়ে এবং বজারে ভালো দর মধ্যে মিলিথায়ে। এহা চাষীঙ্ক আয় বৃদ্ধি করিবা সহিত পরিবারর পোষণ আবশ্যকতা মধ্যে পূরণ করে। এই চাষ করিবা পাই আহুথরে কহি রাখুছি, মাটি দরসা এবং বালিয়া মাটি হইথিবা আবশ্যক। ভালো জল নিষ্কাশন ব্যবস্থা থিবা দরকার। জমিকু দুই রু তিন থর চাষ করি ভালোভাবে গুণ্ড করিবা। প্রতি হেক্টরে 20-25 টন গোবর খত দেবা। রোপণ করিবা সময়রে সাধারণত লতা কিংবা কটিং দ্বারা চাষ করিবা। এই চাষ পাই ফেব্রুয়ারি মার্চ এবং জুন জুলাই রোপণ পাই ভালো সময়। গছ মধ্যে 1.5-2 মিটর দূরতা রাখিবা। গোবর খত সহিত নাইট্রোজেন, ফসফরস এবং পটাশ আবশ্যক অনুযায়ী দেবা। গ্রীষ্ম দিনরে 7-10 দিন অন্তরে পানি দেবা। বর্ষা ঋতুরে জল জমি ন রহিবাকু ধ্যান দেবা। যদি রোগ ও পোক লাগিবে তাহলে আবশ্যক অনুযায়ী কৃষি বিশেষজ্ঞঙ্ক পরামর্শরে ঔষধ ব্যবহার করিবা। রোপণর 3-4 মাস পরে ফল তোলা আরম্ভ হুয়ে। ভালো পরিচালনারে অধিক উৎপাদন মিলে।
1: শুনিলে চাষবাস কথা, আকাশবাণী জয়পুর। প্রচার করুছু আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জুড়ি। আজি এতে শুণন্তু সৌরা সম্প্রদায়ের গীত, পরিবেশন করুছন্তি কৃষ্ণ সবর এবং সাথী।
3: সৌরা ভাই ভনী মানে দিনসারা ঝাড়াবুহা পরিশ্রম কলে মধ্য পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি বেশ সচেতন।

0: पर्यावरण व्यवस्थायाः वर्धमान शक्तेः परमाणम् अस्ति। रक्षा अनुसंधान विकास संघटनस्य रक्षा अनुसंधान विकास प्रयोगशालायां उन्नतास्त्र प्रणाली परिसरस्य उद्घाटनावधौ रक्षामन्त्रिणा उक्तं यत् शक्त्यै शान्तेः आवश्यकता अस्ति तथा च तस्याः शक्तेः सर्वाधिकः विश्वसनीयाधारः आत्मनिर्भरता एवास्ति। दिल्ली एनसीआर क्षेत्रे गतरात्रौ निरन्तरं द्वितीयरात्रौ प्रचण्ड वृष्टिः अभवत्। वृष्ट्या सह मेघगर्जनं तीव्रवायुः विद्युद्योतनं चाभवत्। भारत ऋतु विज्ञान विभागेन दिल्ल्याः तथा समीपस्थानां क्षेत्राणां कृते रेड अलर्ट इति रक्तवर्णीया संचेतना प्रसारिता अस्ति। आईएमडी इत्यनेन सावधानं कृतं यत् आर्द्रकालः अनुवर्तयितुं शक्यते। अग्रिमेषु कतिपयेषु दिनेषु मेघवृष्टिः निरन्तरं भवितुमर्हति। क्रिकेट क्रीडायाम् अद्य हिमाचल प्रदेशस्य धर्मशालायां तिसृणाम् ओडीआई क्रीडायां श्रृंखलायाः प्रथमायां क्रीडायां भारतम् अफगानिस्तान दलं सम्मुखीकरिष्यति। क्रीडा सार्धैकवादने आरभ्यते इति वार्ताः।
1: শুনিলে সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র। শুনন্তু চলিত অধিবেশনরে আম কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা। সকাল 7:25 বর্ণবিবাহ বর্ণালী ক্রমে প্রচার করিব কার্যক্রম সম্ভাবনা। আজি পাইম বিষয় রহিছি দান উপরে দক্ষিণা। সুরলহরী কার্যক্রম প্রচার করিব সকাল 8:30। শিল্পী লক্ষ্মীনারায়ণ বেহরা এবং মধুমিতা মহান্তি। সকাল 8:45 প্রচার করিব সুগম সঙ্গীতর কার্যক্রম। সকাল 9:00 গীতিধারা ক্রমে শুণবে হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম এবং সকাল 9:30 শুণবে সপ্তধারা ক্রমে ওড়িয়া চলচ্চিত্রর কিছু গীত। হিন্দি কথাচিত্র গীত প্রচার করিব পূর্বাহ্ন 10:05, দিন 12:00 এবং দিন 2:15। দিন 12:30 প্রচার করিব কন্ধ ভাষার কার্যক্রম পুনেই লেঞ্জু। ওড়িয়ারে ভক্তিগীত শুণবে দিন 12:50। গীতিভারতী কার্যক্রম প্রচার করিব দিন 1:05। এথিরে শুণবে পাহাড়ি লোকগীত। দিন 1:20 প্রচার করিব কিশোর ভারতী কার্যক্রম। এথিরে শুণবে রাকেশ কুমার পট্টনায়কঙ্ক আলোচনা পত্রর রঙ্গ সবুজ কাহিঁকি। জাণিবা কথার রয়েছে চুম্বকর শক্তি, ভূমিকম্প হুয়ে কাহিঁকি এবং মস্তিষ্ক। অপরাহ্ন 5:00 প্রচার করিব যুববাণী কার্যক্রম। এথিরে শুণবে লোকেশ প্রধানঙ্ক সহ সাক্ষাৎকার, প্রতিযোগিতামূলক পরীক্ষা পাই প্রস্তুত হেবা কেমিতি। জানিবা কথার রয়েছে ইউএনও, ডব্লুএচও, ইউনেস্কো, ফিফা, ইউনিসেফ এবং ওএসএসসি। অপরাহ্ন 5:30 প্রচার করিব চৈতিজন কার্যক্রম। এথিরে হালচালে শুণবে আদিবাসী ছাত্রছাত্রীঙ্କ ପାଇଁ ହଷ୍ଟେଲର ସୁବିଧା, ଭେଟଘାଟରେ ରହିଛି ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ବୋଇଲେ କାଇଟା। ଶେଷରେ ଶୁଣିବେ ସାକ୍ଷାତକାର, ଘର ବାନ୍ଧବା କାଜେ ରିନ୍ କେନ୍ତାର ମିଲ୍ସି। ଶୁଣିଲେ ଆଜି ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାର ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ କିଛି ସୂଚନା। ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରୁ ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଘୋଷଣା ଶୁଣିପାରିବେ ଅଳ୍ପ ସମୟ ମଧ୍ୟରେ।
2: ହେଉ ବା ମହାବାତ୍ୟା, ସବୁ ପରିସ୍ଥିତିରେ
3: ଗାଁରୁ ସହର ଯାଏ ସବୁ ସ୍ଥାନରେ
2: ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ
3: ଜୁଆଙ୍ଗ ଓ ସାନ୍ତାଳଙ୍କ ଠାରୁ ବଣ୍ଡା ଏବଂ କୋୟାଙ୍କ ଯାଏ ସବୁରି ଭାଷାରେ
2: କେବଳ

0: একদম সিম্পল এবং সেলফি ফ্রেমও সেতেবেলে মোট বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আপনি জনে ব্যবসায়ী কি আউ আপনক ব্যবসায়কু বড়াইবাকু চাহুচন্তি কি
3: তেবে চিন্তা করন্তু নাহি এণিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব
2: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আউ আপনকর ব্যবসায়কু বড়ান্তু
3: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যাব সবুঠি সবু সময়রে আউ সমস্তক পাখরে
2: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বর রে
3: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে
4: আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনমানে কার্যক্রম শুনুছন্তি প্রচার করুছু সুগম সঙ্গীতর কার্যক্রম প্রথম শিল্পী বাবুল সুপ্রিয়।

0: 11টাৰ অপৰাহ্ণ 3টা পৰ্যন্ত টাণ খৰাৰে গৃহপালিত প্ৰাণীমানক বাহাৰক নছাড়ি গুহালৰে কিম্বা ছাই স্থানৰে ৰখন্তু।
1: পশু পক্ষীক স্বচ্ছ ঠাণ্ডা পানী পিইবাক দিয়ন্তু এবং প্ৰাণীক বিশ্ৰাম স্থান বা কোঠৰে জলকুণ্ডৰ ব্যৱস্থা কৰন্তু।
0: গুহাল কবাট আৰু ঝৰকাৰে ওদা অখা ঝুলাই মঝিৰে মঝিৰে পানী সিঞ্চন কৰন্তু।
1: বুলা পশু আৰু পক্ষীক অংশুঘাতৰ ৰক্ষা কৰিব ঘৰ আগৰে জলকুণ্ডৰ ব্যৱস্থা কৰন্তু।
0: অংশুঘাত হলে পশু পক্ষী মানে কিছু খাতি নাই, পাটি বাটে নিশ্বাস নেবা সহিত ধকেই হুঁতি, পাটিৰু আৰু নাকপোডাৰু ফেণ বাহাৰে আৰু সময়ে সময়ে জিভ পদাক বাহি আছে।
1: অংশুঘাত আক্ৰান্ত প্ৰাণীক তুৰন্ত ঠাণ্ডা ছাই স্থানক স্থানান্তৰিত কৰন্তু। প্ৰচুৰ ঠাণ্ডা পানি পিইবাক দিয়া সহিত নিকটস্থ প্ৰাণী চিকিৎসকক সহ পৰামৰ্শ কৰন্তু।
0: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বৰ 1962 কিম্বা 155333 ৰে যোগাযোগ কৰন্তু।
1: মৎস্য আৰু প্ৰাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা চৰকাৰ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি করা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
3: তাহলে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজ মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: চাষীঙ্କ ପାଇଁ ଅନନ୍ୟ ପଦକ୍ଷେପ ଓ ଯୋଜନା ଆପଣେଇଛନ୍ତି ଲୋକଙ୍କ ସରକାର। ଚାଷୀଙ୍କ ସମୃଦ୍ଧି ପାଇଁ ସମୃଦ୍ଧ କୃଷକ ଯୋଜନା ସିଏମ୍ କିଷାନ, କୃଷି ଉଦ୍ୟୋଗ ଓ କାମଧେନୁ ଯୋଜନା ଦେଇଛି ନୂତନ ଶକ୍ତି ଓ ନୂତନ ସୁଯୋଗ।
0: ସମୃଦ୍ଧ କୃଷକ ଯୋଜନାରେ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ବର୍ଦ୍ଧିତ ହାରରେ ଏମ୍ଏସ୍ପି, ସିଏମ୍ କିଷାନ ଯୋଜନାରେ ଆର୍ଥିକ ସହାୟତା, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୃଷି ଉଦ୍ୟୋଗ ଯୋଜନାରେ ଆକର୍ଷଣୀୟ ସବ୍ସିଡି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଓ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କାମଧେନୁ ଯୋଜନା ଭଳି ଉନ୍ନତିମୂଳକ ଯୋଜନା ସହିତ ମତ୍ସ୍ୟ ଉତ୍ପାଦନ ଓ ରପ୍ତାନୀରେ ଓଡ଼ିଶାର ଉଲ୍ଲେଖନୀୟ ଅଭିବୃଦ୍ଧି ହୋଇଛି।
5: ଏସବୁ ସହିତ ବୁଣାକାର ଓ କାରିଗରମାନଙ୍କୁ ସଶକ୍ତ କରୁଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବରିଷ୍ଠ ବୁଣାକାର ଓ କାରିଗର ସହାୟତା ଯୋଜନା, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବୟନ ଶିଳ୍ପ ବିକାଶ ଯୋଜନା, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରେଶମ ବିକାଶ ଯୋଜନା ଭଳି ଲୋକ କଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନା ଦ୍ୱାରା ଲକ୍ଷ ଲକ୍ଷ ଚାଷୀ ପରିବାର ହେଉଛନ୍ତି ଉପକୃତ।
0: ବିକାଶର ଧାରା ଓଡ଼ିଶା ସାରା।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি করা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
3: তাহলে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজ মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
6: মা মা দেখন্তু, এথর রাশন কার্ডে কেতে চাউল মিলিছি।
7: আরে বহু, এতে চাউল কোটু আনিলু?
6: ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଆରମ୍ଭ ହେଇଛି ପରା, ଏବେ ଆମକୁ ମୁଣ୍ଡ ପିଛା 5 କିଲୋ ନୁହଁ 10 କିଲୋ ଚାଉଳ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାଗଣାରେ ମିଳୁଛି।
7: ଆରେ ବା, ଏଇଟା ତ ଭାରି ଭଲ କଥା, ସରକାର ଆମ ଦୁଃଖ ବୁଝିଛନ୍ତି।
8: ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା, 3 କୋଟିରୁ ଅଧିକ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ମିଳୁଛି ଅତିରିକ୍ତ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା। ଓଡ଼ିଶା ସରକାର ଆପଣଙ୍କ ସୁଖ ଦୁଃଖର ସାଥୀ।

0: শুনো রাজা কার্তবীর্য, তুম্ভে ক্ষত্রিয় হই নিজ ধর্ম রক্ষা কল নাহি, তুম্ভে বিষ্ণু ভক্ত হই এপরি অনীতি কল কাহিঁকি?
1: হে পরশুরাম, তোমার পিতা ধনু ধরি ক্ষত্রিয়ঙ্ক ভলি মো সহিত যুদ্ধ কলে, মোর অনেক সৈন্য সামন্তকু বিনাশ কলে, দুই জ হই যেহেতু সে হিংসার আশ্রয় নেলে মু তাঙ্কু যুদ্ধরে বিনাশ কলি, শত্রুকু দমন করিবা হেউচি রাজার ধর্ম।
0: এ রে মূর্খ, তু মতে নীতিবাণী শিক্ষা দৌছু, মো পিতা জমদগ্নি যেভাবে তপস্বী সেইভাবে ধনুর্ধর মধ্য, গো মাতা সুরভিঙ্কু তু কেউ ধর্মরে আশ্রয় মধ্যরু ধরি নেলু ক, চোরঙ্ক ভলি কার্য করি তু রাজা বোলাউছু, অন্যায়ের মো পিতাঙ্কু হত্যা করিথিবারু মো শরীর ক্রোধরে জ্বলুচি, এ যুদ্ধরে তোতে নিশ্চয় বিনাশ করিবি, দেখিবা দেখিবা তোর কেতে বড় পরাক্রম আছে।
1: মোর অন্য নাম সহস্রার্জুন, অর্জুনঙ্ক ভলি সহস বীর আসিলে মধ্য মো সহিত সমকক্ষ হই পারিবে নাই, আপন যদি মো সহিত যুদ্ধ করিবাকু মন বলাইছন্তি তাহলে প্রস্তুত হই যাআন্তু।

0: कहर का मंगता के नहीं ओडे पारनो चीज के नहीं दारता पारती सारे मंग गाडू डाबू बटाने एदम पाई दरोंडी इधर नहीं चासा ये कथा हाडा हल ताकि चास एनी के कहानी से एदम पाई जी ये चास ऊपर मारो वेनो
1: जुआर आ गया
2: जुआर दीदी
1: आ गया नि परिचय टिके ही हम
2: ना परिचय विजय माझी बड़ो माटी गुना पोस्ट पड़ा पाड़ी डिस्ट्रिक्ट रायगढ़
1: অর্থকারী ফসল যাক মেরু কি হিজির কি অর্থকারী ফসল তো পুঞ্জাঞ্জির এনে পার না দি
2: বাদাম কি
1: এনেকি চাষ কি হিজির টিকে
2: বাদাম চাষ্ট লাগে মানে কোডি ওহানা মানে পাঙ্গাতা মিটা রুহিলে আহিনা রুতি পরে দিবে রুহানা রি তিন কাসা রুতি পরে আমি তাই লাগে উহি নব তা গড়কিড়ে কাতি উহিতে পরে র সপ্তাহ কি র বারো তেরো দিন আতে সারে গজা হচ্ছে কিনে নেই কথা
1: কিহান পাস্ট মিরু এ কাড়ো কামা বাদাম কা উহি জিরু না সপ্তাহ টি পরে তানু গজা হচ্ছে নেই
2: গজা হচ্ছে হ্যাঁ পাস্ট উহি নাটি টবিং কাতি নাটি সার হচ্ছে বলে খাইল পড়ো আহি না সার আছে তো নেটি আহিলে আমনে মানে চাষ জায়গা সবু তানে টিকে চাষ মানে সার হিপ কে আহি নাই কথা সার হিতি পরে এদি র সপ্তাহ কি বার তেরো দিন আসে গজা হচ্ছে না গজা হতি পরে এদানি ই পুয়ু যেতবেলে আহিল টাইম আহি না এদিবে জান্ডু টিকে দিল পড়ো মানে ক্লিয়ার কি না তা না হির কাজ হইলে যেমতি কি সুবিধা আনে এমবাটে সানা টিকে অজরে রে না যদি জান্ডু যদি ক্লিয়ার কি রে অতি কি কি অজি যতন ও অতি সে সানা সাথে রে উন্ন
1: পড়ে এবা কত্তি আহি নু কি ওড়ে
2: এবা জান্ডু রে চি পরে কত্তি দি পুয়ানি টাইম তা কথা হাতি পরে তাঙ্গো যেমতি কি চেয়ার ঠিক সে মানে জমি তা উষা সেটা ই চেয়ার হই লাডে না চেয়ার তা যেতকি চেয়ার হানে এ অনুসারে এমবে সব সানা আই নু নু কথা কথা আসলে জমি যদি আনতো আনে সে মানে তের ভিতরে হাজিলি তাঙ্গ সুবিধা এন কথা এটা আমি কত পে আহি না কতি তে আমার উজে রে
1: ওহো না এবা এনে ওড়ে কি হিজির
2: এবা তি পরে কতি তি পরে তাম্বু পুই আন পুই আসরে কি পুই আসরে ওড় পুই আনে তা আহা তে মিন সড়ে মা কিতি দিগলে আদে তানা তের ভিতরে হিলি আরাম আ জানবে রে না এ টাইম তা বিঠাতি কি তোই আসরে না সে তের ডিহাত মুন্ডি সে এদি বাদাম আইল সৃষ্টি আইলি তাঙ্গ মানে উপায় আ এদে নি কথা জানি এরান থেকে পুই আনি টাইম তা কিছু বিঠিলে এদে বাট এলা কিতি পরে র তিন মাস যোগ আইল পনে তিন মাস মানে আহাত ইসরে তামা দলকা পাস্ট আকা ওয়াইল মাটি নু টিপুটি ওয়াইল মাটি সে এবা পুঞ্জাসিলি যে বাদাম সৃষ্টি আহাচ আরামসে ইঞ্জি মঞ্জি আহিলে আহাচ ইঞ্জি পুঞ্জিলে নি কথা এন্টে বেশি যদি ওয়াই আহাচ ইসরে এবা জোর আহাচ নি কথা
1: এবা
2: কাড়ো কি দি কাড়ো খানা এমটে যেতকি পারিস কাহানে সব কাড়ো কি পরে নাটতা দেন নাটতা না ওয়াই কি দি ওয়াই কি পরে যদি পার ইসরে খালি ওয়াই খানা পার চাষিলে আনে নি কথা ওটা যদি ইলাই তেলো পেলো কে না মিল কাহানা তেল চিঞ্জিলি গিজো থাকি ইঞ্জি মানা কি সারে এবার তাদি তাচানা ভাই কি দে ভাই খানা যেতকি আড়ই নে এন্ডে চকলা গড়ই সারে এদান ইন টোটাল রহাসিল পড়ো মানে রত্তি পরে
1: নিউ নিউ ক্যাপিটাল থাকি ইসরে সঙ্গ হই কি
2: নরিল পড়ো নলে নরিল পড়ো এ নিউ ক্যাপিটাল কে পাস রে নিউ পে কি তে দেন নরিল পড়ো মানে তাই কি না অল্প অল্প আটাণ বিনিকা এদান থেকে এদান রহিল পড়ো মানে রহাসরে তেল তা মিক্স আনে নি তাই নি কথা
1: ওহো থাকি
2: এটা থেকে ড্রহানা ভাই কি দের বেশি যাক ভাই কি তে সম্মান কি মিডিয়াম ভাই কি তে পরে এন্ড বাসাতা নেস দিনে জানা ও হানা মিল কি সরে দিনি ও ধরে বানে ভাই কে আসরে ওয়া এ
1: ওহো ভাই কি তে সরে এবা মিল তো হানা মিল কি সরে দিনি ও আনে নি কথা কি
2: বেশি যদি ভাই কাটতে নিউ বা এ সম্মান মিডিয়াম কো ভাই কিনা দেব
1: ও
2: তানা মু তানা মঞ্জি ভিতরে দি বেশি ভাই আছে যারা কি নিউ সাথে ভাই সম্মান লাগে ভাই তে পরে তানা মন দি সাউন্ড টি কো অলগা হবা নাই না তেলে লাগ মানা কি সরে তো কি সরে পুঞ্জা ছিল যে এই টাইম টি কি আতে ইমটা ভাই কি সরে নিউ ধরে ইচ্ছা কবার নে বেশি ভাই কি সরে ভাই এন্ডি পুঞ্জলে নি
1: ওরে নিউ কালকে পিঞ্জরু কি পার চেঞ্জ রাখা
2: ইল্লাহে বেশি

0: নানে মায়া কাই কাই তা তোমার রে কাড়ো তা গেলে চমাই দে
1: নানে মায়া রে আল হারানে মায়া ইদাই তাই তা সুমার রে ইনতা গেলে চমাই দে ইনি ধরে দে না লকা সময় দিন কাল লকা নে মায়া ইতাই তাই তাড়ো

0: শিব পার্বতী বাহাঘরে আসে এই হিসাবে নিউতা যাত্রা সরা পরে উনিশ তারিখ অছে আমার বাহাগর বাহাগর আগর আমার গোটে সম্বলপুর নন্দপড়া শীতল ষষ্ঠী যাত্রার গোটে অনন্য পরম্পরা আছে সাক্ষী গোপীনাথ আগমন আমার সাক্ষীপড়া সাক্ষী গোপীনাথ মন্দির রু মহাপ্রু আসছেন সেটা সাক্ষী দেবার লাগে শিব পার্বতীর বাহাগরে শ্রীকৃষ্ণকে ডকা এসে সাক্ষী করবার লাগে তারপরে শিব
1: রাজ্যের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নামে থিবা ত্রুটি সংশোধন পাই আসন্তা এক মাস মধ্যে প্রক্রিয়া আরম্ভ হবে বলে রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারি সূচনা দিয়েছেন। সমস্ত প্রতিষ্ঠানর শুদ্ধ লেখনী এবং উচ্চারণ নিশ্চিত করা যাবে, নামকরণে থিবা অসঙ্গতি দূর করা সহ ভাষা ও ঐতিহ্যর সুরক্ষা উপরে বিশেষ ধ্যান দেওয়া পাই মন্ত্রী শ্রী পূজারি সমস্ত পরামর্শ দিয়েছেন। কেন্দ্র সরকারক অধীনে থিবা প্রতিষ্ঠানগুলির নাম সংশোধন পাই কেন্দ্রকু চিঠি লেখা যাবে বলে মন্ত্রী কহিছন্তি। আন্তর্জাতিক যোগ দিবস 2026 অবসরের ভারত সরকারক আয়ুষ মন্ত্রণালয় পক্ষ আয়োজিত গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড পাই গণযোগ অভিযান আসন্তকাল সকাল 6:15-7:35 পর্যন্ত আভাসী মাধ্যমে আয়োজিত হব। এই অভিযানের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং রাজ্যবাসী আহ্বান দিয়েছেন। কার্যক্রমের অংশগ্রহণ পাই টোল ফ্রি নম্বর 1800-315-7008 এক মিসড কল করে আগ্রহী ব্যক্তি নিজের নাম পঞ্জীকরণ করে পারিবে। মুখ্যমন্ত্রী জন অভিযোগ শুনানি আসন্তা সোমবার দিন বন্ধ রহিব। রজ সংক্রান্তি পাই সরকারি ছুটি দিনক দৃষ্টি রাখি এই নিষ্পত্তি নিয়াযাইছে। পরবর্তী অভিযোগ শুনানির তারিখ সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ পক্ষরু সূচনা দিয়াযিব। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের বিজেপি সরকারক দুইবর্ষ পূর্তি অবসরের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার শুভারম্ভ করছেন। এই আধারে ঢেঙ্কানাল জেলার মোট 3,01,542 জন হিতাধিকারী উপকৃত হবে। গজপতি জেলা কাশীনগর ব্লক কার্যালয় সভাগৃহে যুক্তধারা পোর্টাল সম্পর্কিত অনুধ্যান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাশীনগর ব্লক উন্নয়ন অধিকারী ডম্বরুধর মল্লিক কার্যক্রমের অধ্যক্ষতা করে পোর্টালর ব্যবহার ও এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করছেন। নয়াগড় জেলার বিকাশের ধারা ওড়িশা সারা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের সমবায় বয়ন ও হস্তশিল্প মন্ত্রী প্রদীপ বড়সামন্তরায় যোগদে সরকারক বিভিন্ন লোকাভিমুখী যোজনার কার্যকারিতা ও সফল সম্পর্কে আলোচনা করছেন। নুয়াপড়া জেলা খরিয়ার রোড স্থিত আদিবাসীপড়াঠারে 500 ক্ষমতা বিশিষ্ট বহুমুখী হলকু কলাহান্ডি সাংসদ মালবিকা দেবী উদ্ঘাটন করছেন। স্থানীয় অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক ও সমুদায় ভিত্তিক কার্যকলাপ সহ বিভিন্ন সভাসমিতি বৈঠক আদি গুরুত্বপূর্ণ সাব্যস্ত হব বলে শ্রীমতী মালবিকা দেবী কহিছন্তি। ভদ্রক জেলার 7টি পঞ্চায়েত সমিতি কার্যালয়ে ভোটর তালিকায় স্বতন্ত্র সংখ্যন সংশোধন এসআইআর সম্পর্কিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। পাণিপাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের উপকূল অঞ্চলের প্রবেশ করা পরে বর্তমান উত্তর ভাগ অগ্রসর হচ্ছে। ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুসারে মৌসুমী প্রভাবে উত্তর ওড়িশার বিভিন্ন স্থানের বর্ষা লাগি রয়েছে। পাগ অনুকূল থাকার আগামী 2-3 দিন মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের অধিকাংশ স্থানক অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ শেষ পূর্ব পুণিথরে মুখ্য সংবাদ ক্রীড়াক্ষেত্রর আরম্ভ করে দেশের ভবিষ্যৎ গঠনের যুববর্গ উৎসাহপূর্ণ যোগদানক প্রধানমন্ত্রী প্রশংসা। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা ব্যবস্থায় নূতন দিগন্ত সৃষ্টি করেছে কহিলে কেন্দ্র শিক্ষামন্ত্রী। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা পাই আসন্তকাল অনুষ্ঠিত হব পতরপেণ্ডি এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 2-3 দিন মধ্যে রাজ্যের অধিকাংশ স্থানক অগ্রসর হওয়া নিয়ে পাণিপাগ কেন্দ্রর আকলন। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এত পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনে সন্ধ্যা 6:45।

0: এতে বৈঠক বাইরে আইলি কেম সে দেখা যাওয়া নাই কেন বাড়ি গেল আপা আইবি বলে কইলা যে
1: এ দেখ দেখ তোর পিটি পিটি সে আইলি নি আইলি কাই
0: আলে এদে কাই ভাই বোন গুলো জোয়ার করতো কাই কে
1: ওই ওই আলে রেডিও শুনতে রে আমার সরতে ভাই বোন মন কে মই ডমাই জোয়ার কর দিলি নি
0: মই সমরা পিলা মিশা জোয়ার কলি নি আলে আপা কেন দাঁড়া চুস
1: নি কাকা
0: না আপা কোন কাকর অলপ আজিকালি অলপ অলপ চাপলা ফারা লাগলা যে কোনটে এতদিন তপত খাইলু যে
1: হ্যাঁ কাকর কি তপত খাইলুস নি
0: না কাকর কোনটে খাইলু নি যে তপত তো খাইলু বে কালি নি অলপ কোনটে কোনটে কাকর পারে চাপলা নি যে অলপ
1: কাকর বলে উপর অলি কোনটে পানি পুনা মারলা নি নেকি
0: হ্যাঁ হ্যাঁ এবে তো সিন্দি কাকর দিন খাইবার আসি বাপা আর সে তপত দিন কে এতাই বার আসি বে আরে
1: হ্যাঁ আরে খাইটা বলে সমরা এদে আমার পিলা টকি মন কাই বলে চুটি রেলা করা চুটি
0: আরে চুটি আছ এবে তো চুটি এলা আছে আপা
1: হ্যাঁ এই কাইটা বলে বে স্কুল কলসি বে কাই আর দুই তিন দিন আছে
0: আরে চুটি এলা যা নাই আমার পিলাট কম তো নাই নি এতে কোন বসা কি উঠা বলে নাই নি কারা নাই কাডা নাই কেম খেলবা কাছে দাঁড়ি আছ দাঁড়ি
1: হ্যাঁ আমি কাইটা কইতে রেলি বলে আমার পিলাট কি মনে অস্ট্রেলে পড়তে রে লাইকি নাই এ লে কাইটা বলে চুটি লগে ঘরে আন রেলু হ্যাঁ এবে আরি জিবাকে মন ন কর লাইনি
0: নাই নাই সেটা সেন্তে আবার নাই সে মানে ঘরে আসে কেলি করি তো অভ্যাসই যাই রে নাই
1: কা মাতর কাইটা বলে তো কইলা পরে এবে আমি আয়া বুয়া মন ঘর কাম কাজে গলুনি মাত্র ইটা গুটে সুবিধা সরকার করলা আছে হোস্টেল সুবিধা করলা আছে
0: নাই
1: হোস্টেল ছাড় দিলে কাই বলে সব সুবিধা সিতি মিললানি আমার আদিবাসী পিলা টকে তো জব সুবিধা হলা আছে হ্যাঁ সিতি ছাড় দিলে সরি সে মন দেখবাই সিতি পাঠ পড়াইবাই আর কাই রইবাকে সুবিধা আছে
0: এবে আমরা
1: হ্যাঁ সেন্তি আসিরে লাই আমার পিলা টকি মন এবে সেমনকে বুঝামনা করি করি আর নেই করি ছাড়বার আছে
0: এমা কাই ডাবুলা আন কাই ডাজে সরকার তো সবুটা দলাইনি খাবাক দলাইনি পিনবাটা দলাইনি তেল লাবাক সোনা পাড়র টকে মং তো সবুটা দলাইনি
1: ওই ওই ওই সিটা কাজে পিলা টকি মন কে যদি আয়া বুয়া খাই টাইম ন দেই পারলাইনি বলে পিলা মন কে অস্ট্রেলে নে ছাড়লে পাট মিশা বলেছি রইবাক সুবিধা আইছি আর গরিব পিলা টকি মন মিশা সিতি বল কি নাই
0: ওই আরি কথা কাটা পা এবে ছাড়ি দিলু বলি মিশা পাসরে দেবার না অল কেবে কেবে জায়গা কেনতার রইলানি টকি কি পিলা কেনতার রইলানি সেটা অল দেখবার আছে
1: হ্যাঁ সত কথা কাছে বলে সে রইলানি কাইটা বলে ভাই বনি মন কে নিমান গীত শুনাই দস কাই
0: শুনাই দেব গাই দে বাচি আছে আলে বাজা দেবে
2: নেবে

0: আসার লাগছে কি
1: আরি গোটে কাই কথা কইবি বলতে রেলি বলে এবে ঘরে ঘরে মন লোক মন আসি বললাইনি
0: ওই কাই সে কাই ওই জানি আছে সে কাই জনগণা ফাটা গাপা লোক মন গণমাটা কি
2: আজিকালি তো সবু লগে কায়ে বলে আই বিএল অপরাটা মন গর গর কে বুললাইনি করলাইনি কাইটা বলে কাই এসআইআর বলকি না কইলাইনি সেটা কাইটা ই এসআইআর বলে আর ইয়েলো মানে গরমন কে কাইকা যাইলাইনি সেটা অল বুঝাই দিয়া কাই বাবু
3: এসআইআর এবে আমরো নির্বাচন কমিশন ওড়িশাঙ্ক দ্বারা প্রস্তুত করা যাইছি এসআইআর কামটে এইটা কো ওড়িয়ারে কোউচন্তি স্বতন্ত্র সঘন সংশোধন মানে আমর যেতি কি ভোটার মানে অছন্তি সমস্তে আমর জো জো অঞ্চলের অছন্তি সেমানঙ্কু এ ভিতরে স্থান দিয়া যাচ্ছে সেমানে তাঙ্কর ডকুমেন্ট দেইকি দি দিটা আমর বিএল মানঙ্কু ইনস্ট্রাক্ট করা যাইছি বিএল মানে ঘর ঘর বুলিকি সেমানে যাইকি দি দিটা ফর্ম বাঁটিবে সেই দিটা ফর্ম ভিতরু গোটে ফর্ম আমর ভোটার মানে রাখবে আর গোটে ফর্ম সেমানে সিগনেচার করিকি বিএলঙ্কু হস্তান্তর করিবে বিএল মানে সেইটাকু আনিকি অনলাইনে তাকু ম্যাপিং করিবে আর আমর তাঙ্ক বুথ অঞ্চলের যেতিকি আমর ভোটার অছন্তি সেতিকি ভোটারঙ্কর অপলোড সবু গুড়িক হব এই কাম আমর 28 তারিখ পর্যন্ত চালিব জুন 28 পর্যন্ত চালিব আকু অনলাইনে মধ্যে এবে করা যাচ্ছে
2: বলে এবে কইলা জন মন নির্বাচন বলে এবে ভোট জনতা দেলুনি ভোট দেবা অধিকারটা এলে জন লোক মন আটটুটানো ভোট দেলাইনি সেমানকর কাজে মিশাইটা কি নুয়া জন এবে 18 বর্ষ হলা সেমানকর কাজে কি যার ভুল বা লেই গলা আছে সেমানকর কাজে
3: যে পূর্বরু বি অছন্তি হ্যাঁ সেমানে মধ্যে এই বুথ অঞ্চলে রহুছন্তি কি নাই যে যদি শিফট হইথিবে সেমানে কো অঞ্চলকু গলে সেইটা মধ্যে দেখিবে যে এটি অছন্তি পূর্বরু সেমানকর আউথরে সুনিশ্চিত করা যাচ্ছে যে সেমানে এই এরিয়ারে অছন্তি না নাহি আউ এই এরিয়ারে কেতে ভোটার অছন্তি সে সংখ্যাটা মধ্যে সেমানে দেখুছন্তি আর দ্বিতীয় জিনিস হলা আমার 500 তারিখ দিন গোটে খসড়া ভোটার তালিকা গোটে প্রকাশ পাইব যেটা আমি ড্রাফট ইলেকট্রাল রোল বলে কোচু সে সবু

0: আপা তুই তো ব্যাটঘাট করে আনলুস, গীত শুনে দিলু বে। এ দেখ মুই গোটে বাবু সঙ্গে ব্যাটঘাট করিয়াছি ব্যাংক বাবু সঙ্গ, খাই কেন তার লোন মন মিলছে ঘর বাঁধলে সে উপরে খাই আছে, শুনলে জানো সারি ভাই বোন শুনলে জানো তারি
1: আলে
0: বাজা দিবি।
2: আলে বাবু জোহার।
3: জোহার,
2: তোমার পরিচয় বলে যাও।
3: মো নাম শীতপ্রজ্ঞ সাহু, মু কেনরা ব্যাংক রে ম্যানেজার আছি।
2: এলে কত বরস পরা কাম?
3: 8-10 বরস চাকরি হয়ে গলানি।
2: এলে বিবাহ পানি হলা সিনা বাবু?
3: হ্যাঁ বিবাহ হয়ে গলা।
2: এলে বাবু ব্যাংক লগে খাই খাই লোন মন মিলছে বাবু?
3: লোন বলে সোনা রখিলে সোনা লোন মিলব, আর যদি গ্রুপ বালা মিশিকি না লেডিজ মানে নেবে তাহলে আমার সেলফ হেল্প গ্রুপ র মিলছে মিশন শক্তি থ্রুরে, সেটা আপনার এসএচজি লোন বি মিলছে। আপনার যদি চাষ জমি অছি পট্টা অছি নিজ নারে পট্টা রখিলে আপনার চাষ লোন মিলিপারিব, যেটা কৃষি ঋণ কৌছন্তি ঠিক আছে, সেটা কেতে একর অছি তা উপরে গভর্নমেন্ট কেতে কইছি এরিয়া হিসাবরে, যে ধরন্তু একর পিছা ধরন্তু মিলিব 50,000 কইছি গভর্নমেন্ট এই বর্ষরে, সেই হিসাবরে দি একর থিলে আপনার লক্ষ মিলিব। তা বাদ আপনার গভর্নমেন্ট র যে অছি বুলা বিকালি বিকুচন্তি ধর রাস্তা কোর্টে যে দোকান ফোকান করছন্তি তাঙ্ক পাই গভর্নমেন্ট করেছি আপনার প্রধানমন্ত্রী স্বনিধি বলি যে লোন অছি, সেটা আগ ফার্স্ট থর নেলে 15,000, সেকেন্ড থর নেলে 25,000, তিন নম্বর থর নেলে 50,000, সেটা মিউনিসিপালিটি থ্রু রে মিলিব। তা পাই কাগজপত্র কিছু দরকার নাই, খাতা যদি ব্যাংক রে অছি আধার কার্ড প্যান কার্ড, প্যান কার্ড নথিলে বি চলিব, আধার কার্ড থিব ব্যাংক রে একাউন্ট থিব তাহলে আসিকি না আপনার নেই পারিবে লোন।
2: এ বাবু এ ঘর বাঁধবাকে লোন মন কেন কেন মিলছে বাবু?
3: ঘর লোন পাই হেলা আপনকর মেইন হেলা ইনকম প্রুফ থিবার অছি ঠিক আছে, যদি আপন ইনকম ট্যাক্স বাঁধুচন্তি আইদর আপনকু স্যালারি মিলুথাও কিংবা আপন বিজনেস করুথান্দু, তিন বছর ইনকম ট্যাক্স প্রুফ দিলে প্লাস ঘর রিলেটেড ডকুমেন্ট যেমতি কি ঘর পট্টাটা কা নারে অছি, সেই পট্টাটা আপনকর ঘর বাড়ি হিতিবা কথা, চাষ জমিরে ঘর বাঁধিবা পাই মিলিবনি হেলা, ঘরটা সেটা ঘর বাড়ি কনভর্সন হিতিবা কথা পট্টাটা, আপনকর সেতিরে মিউনিসিপালিটির প্ল্যান অ্যাপ্রুভাল গোটে মিলে ঠিক আছে, বিল্ডিং অ্যাপ্রুভাল মানে কোন যে বাঁধিবে কেতেটা ফ্লোর হব, কেউ ঘরটা কেতেটা রুম হব, গোটে গোটে রুম কেতে সাইজ র হব, সেগুলা সব রহবা কথা ঠিক আছে, সে অ্যাপ্রুভাল থিব, ইনকম ট্যাক্স থিব, পট্টার সব ঠিক থিব, চাষ জমি না হয়ে কিনা ঘর বাড়ি হইতিব, তাহলে আসিকিনা অ্যাপ্লাই করলে মিলে যাব। গাঁ গহলিরে থিলে প্ল্যান অ্যাপ্রুভালটা মিউনিসিপালিটি ন দেইকিনা সরপঞ্চ দব, আপনার অ্যাপ্রুভালটা বনাইবে প্ল্যানটা গোটে ইঞ্জিনিয়ার টু বনাইবে, সেই ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা বনাইলা সেথিরে সরপঞ্চর সাইন রহিব যে আমাকে কিছু অসুবিধা নাই, সে যদি দুই মহলা ঘর এটি বাঁধিবে এটি বাঁধি হব, সেই যদি তাঙ্কু অসুবিধা নাই বলে সে গোটে লেটর লেখিকি না দেবে আর সেথিরে সাইন করিবে বিল্ডিং যে প্ল্যান অ্যাপ্রুভালটারে।
2: এবে গাঁ মনকে এবে জয়েন্ট পাটা মান আছে বাবু, সেটা জয়েন্ট
3: পাটা থিলে দুজন হ্যাঁ জয়েন্ট জয়েন্ট লোন হব মিশিকিনা, ধর গোটে পট্টাটা দুজন ভাই নাঁরে অছি ঠিক আছে, তো দুজন ভাই নাঁরে মিশিকিনা লোনটা হব, আর গাঁ লোকর ধর ইনকম প্রুফ না ইনকম ট্যাক্স বাঁধু না তাহলে ছোট লোন গুড়া হয়ে পড়ে মানে বেশি রু বেশি 5 লক্ষ কি 10 লক্ষ হয়ে পড়ব, সেটা আপনার কেমিতি হব যে ইনকম সার্টিফিকেট বাহার করা হুয়ে যে আমার বর্ষক ইনকম ধর 50,000 কি লক্ষে, সেই ইনকম সার্টিফিকেট দিয়েকিনা বি 3 বছর লোন করি হব ব্যাংক রে, বাট বেশি লোন হয়ে পারিব নি 5 লক্ষ কি 10 লক্ষ হি হয়ে পারিব, হলে পট্টাটা ঘর বাড়ি করিবার অছি আর প্ল্যান অ্যাপ্রুভালটা করিবার অছি সরপঞ্চ টু,
2: সরপঞ্চ রা সব করে দিয়েছে। হ্যাঁ
3: হ্যাঁ
2: হ্যাঁ এলে কাগজপত্র কাই কাট লাগছে?
3: কাগজপত্র সেইটা পট্টাটা দেবে অরিজিনালটা, যদি সেল ডিড অছি যাহাটু কিনিথিবে সেল ডিড হইতিব কিংবা গিফট ডিড হইতিব, ধর জেজেবাপাঙ্ক নাঁরে থিলা কি শ্বশুরঙ্ক নাঁরে থিলা সে আপনার ধর গিফট রে দেইছন্তি তার বি গোটে ডিড হইথায়, সেই ডিডটা বি আনিকিনা দেবে, এই দুইটাঙ্ক অরিজিনাল রহিব ব্যাংক রে, তারপরে ব্যাংক র লোন হলে ব্যাংক নাঁরে গোটে আপনার সেমতি ডিড করা যাব, ব্যাংক নাঁরে আর যে দুই জনক নাঁরে লোন হলা পটা যাহা নাঁরে অছে তাঙ্ক ভিতরে গোটে ডিড হব, সেটা ব্যাংক লোন হলা পরে করে।
2: এবে দেখা এবে একাউন্ট খুলি ন রেবা সঙ্গে সঙ্গে খুলি মিশা এবে লোন হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে খুলি কিনা বি লোন হয়ে যাব, বাট ডকুমেন্ট যেগুলা কহিলি সেগুলা দরকার, যে যেমতি কি স্যালারি সার্টিফিকেট এই যে ইনকম ট্যাক্স ইনকম সার্টিফিকেট যেটা বনা হুয়ে হলা, আউ পটা ফটা এই ডকুমেন্ট গুড়া, যদি ধরনকর স্যালারি মিলুছি ধর তার স্যালারি আসুচি স্টেট ব্যাংক রে হলা, সে হেলে বি অলগা ব্যাংক রু লোন নেই পারিবে, স্যালারি যে ব্যাংক রে আসথাও বাট সে লোন যে ব্যাংক রু চাইবে নেই পারিবে, স্যালারি আসুচি স্টেট ব্যাংক রে সে চাইলে ইউনিয়ন ব্যাংক রু নেই পারিবে, সে চাইলে কানাড়া ব্যাংক রু বি লোন।

শেষরে সান কবিতা কৃষ্ণমূর্তি এবং বেবি স্নেহক কণ্ঠস্বন্ত কথাচিত্র কই মিল গয়া।

0: শুনিলে কতটি হিন্দি ভজন। শ্রোতাঙ্কু কই রখুছ, রাতে 8:10 শুনবে কার্যক্রম আমঘর আম সংসার। এতে ডক্টর মহেন্দ্র প্রসাদ দাসক শুনে এক সাক্ষাৎকার, বংশগত রোগ কণ, পরে পরে রয়েছে হেলথ টিপস। রাতে 9:30 শুনবে অখিল ভারতীয় সাংস্কৃতিক পত্রিকার কার্যক্রম, পরে রাতে 10:00 শুনবে অখিল ভারতীয় সঙ্গীত সভার কার্যক্রম, রিলে করব আকাশবাণী দিল্লির। শুনিলে আজি প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী জয়পুর। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ, রিলে করে প্রচার করছে আকাশবাণী কটক কেন্দ্রর, শুনিপারিবে বিজ্ঞাপন বিরতি পরে।
1: মানে আঞ্চলিক সংবাদ শুনিপারিবে কিছু বিজ্ঞাপন পরে।
2: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
3: গাঁরু সহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই,
3: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই

0: ভারত বিশ্বর তৃতীয় সর্ববৃহৎ স্টার্টআপ ইকোসিষ্টমে পরিণত হয়েছে। শ্রী মোদীঙ্ নেতৃত্বে দেশের ষাটি নিযুতর অধিক যুবক দক্ষতা বৃদ্ধি সম্ভব হয়েপারিছে। 120 নিযুতর অধিক মুদ্রা ঋণ এবং 300 অধিক মহাকাশ ক্ষেত্র আধারিত স্টার্টআপ যুববর্গ সৃজনশীলতা এবং উদ্যোগী চিন্তাধারাক প্রতিফলন করছে বলে শ্রী শাহা কহিছন্তি। দেশের আইআইটি এবং এমস সমেত 1200 অধিক বিশ্ববিদ্যালয় 1000 অধিক খেলো ইন্ডিয়া কেন্দ্র এবং 34 রাজ্য উৎকর্ষ কেন্দ্র মাধ্যমে যুববর্গ ক্রীড়া ক্ষেত্রে নূতন মানদণ্ড প্রতিষ্ঠা করছেন বলে শ্রী শাহা কহিছন্তি। পারম্পরিক জ্ঞানক আধুনিক প্রযুক্তিবিদ্যা সহ মিশ্রণ করে ভারত বৈষয়িক স্তরের কৃষিক্ষেত্রের এক অগ্রণী রাষ্ট্র হয়ে পড়ব বলে লোকসভা বাচস্পতি ওম বিড়লা কহিছন্তি। 2047 বিকশিত ভারত পাই নিরন্তর কৃষি পরম্পরা প্রযুক্তিবিদ্যা এবং নিরন্তরতার ফলাফল শীর্ষক এক দুইদিনিয়া জাতীয় সম্মেলনীর উদ্ঘাটনী অধিবেশনক সম্বোধন করে শ্রী বিড়লা এহা কহিছন্তি। সে কহিছন্তি, নিরন্তর কৃষি নবসৃজন ও গবেষণাভিত্তিক বিকাশিত ভারত মূলদুয়া গঠন করে। ভারতের কৃষি এক অর্থনৈতিক ক্ষেত্র ভাবে পরিগণিত হওয়া সহ এহা দেশের সংস্কৃতি সভ্যতা এবং জীবনশৈলীর এক অবিচ্ছেদ্য অংশ বলে শ্রী বিড়লা কহিছন্তি। খাদ্য সুরক্ষা, গ্রামাঞ্চল বিকাশ, সামাজিক সদ্ভাবনা এবং সমাবেশী অভিবৃদ্ধি সুনিশ্চিত করে কৃষিক্ষেত্র বিকশিত ভারত দৃষ্টিকোণর প্রমুখ প্রসঙ্গ রহিব বলে সে কহিছন্তি। বৈজ্ঞানিক, গবেষক, নীতি নির্ধারক প্রমুখ কৃষিক্ষেত্রকু দীর্ঘকালীন সমৃদ্ধি পথে আগেই নেওয়া পাই আত্মনির্ভরশীল মডেল প্রস্তুত করিবাকো শ্রী বিড়লা আহ্বান দেইছন্তি। দেশব্যাপী একরাষ্ট্র এক নির্বাচন প্রস্তাব কার্যকরী করা প্রয়াস জারি রয়েছে বলে সূচনা ও প্রসারণ রাষ্ট্রমন্ত্রী ডক্টর এল মুরুগান কহিছন্তি। পুডুচেরীঠারে আজ গণমাধ্যম সহ কথাবার্তা বেলে ডক্টর মুরুগান কহিছন্তি, এককালীন নির্বাচন খরচ হ্রাস এবং মানব সম্বলর দক্ষ পরিচালনাকু সুনিশ্চিত করিব। ধর্মশালাস্থিত হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েসন স্টাডিয়ামঠারে খেলাযাউথিবা ভারত আফগানিস্তান পুরুষবর্গ দিনিকিয়া একদিবসীয় ক্রিকেট ম্যাচ্কু 25 ওভরে সীমিত রাখাযাইছি। বর্ষা যোগ ম্যাচ্র ওভর সংখ্যাকু হ্রাস করাযাইছি। টস জিতি ভারত আফগানিস্তানকু প্রথমে ব্যাটিং করিবাকু আমন্ত্রণ করিথিলা। সম্বাদ প্রস্তুত হেবা বেলকু আফগানিস্তান 15 ওভরে 3 উইকেট বিনিময়ে 140 রন সংগ্রহ করিথিলা। 2026 ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ বি পর্যায়ের এক ম্যাচ্রে আজ কাতার এবং সুইজরল্যান্ড মধ্যে মোকাবিলা হব। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টাডিয়ামঠারে এই ম্যাচ ভারতীয় সময় রাতে 12:30 আরম্ভ হব। পূর্ব গ্রুপ ডি পর্যায় এক ম্যাচ্রে পারাগুয়েক 4-1 গোলরে যুক্তরাষ্ট্র আমেরিকা পরাস্ত করেছে। অন্য এক ম্যাচ্রে কানাডা এবং বোসনিয়া হার্জেগোভিনিয়া মধ্যে খেল 1-1 গোলরে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। মুখ্য সংবাদগুড়িক পুনিথরে। ফ্রান্স ও স্লোভাকিয়াকু প্রধানমন্ত্রীঙ্କ 6-দিনিয়া গস্ত আরম্ভ। নিসঠারে আসন্তাকালে ভারত ইনোভেটস কার্যক্রমে দেবে যোগ। ইন্দোর ঘোষণানামা সহ উদযাপিত হেলা 5-দিনিয়া ব্রিক্স কৃষি সম্মিলনী। ভারতীয় স্থলসেনার পরবর্তী মুখ্য ভাবে নিযুক্ত হলে লেফটন্যান্ট জেনারেল ধীরজ সেট। আসামর জোরহাট বায়ুসেনা ঘাটিরে এক বিমান দুর্ঘটনাগ্রস্ত হেবারু 5 জন সেনা কর্মচারীঙ্କ মৃত্যু। এবং ধর্মশালাঠারে জারি রয়েছে ভারত আফগানিস্তান পুরুষবর্গ দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সংবাদ শেষ হেলা।
1: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করছু জিল্লা হালচাল। আজ জিল্লা হালচাল শুণন্তু নুয়াপড়া জিল্লা সম্পর্কে তথ্য দিয়েছেন আমার নুয়াপড়া সংবাদদাতা তপন রঞ্জন দাস ও উপস্থাপনার মু সুকন্যা জেনা। জিলা অণুক্ষুদ্র মধ্যম উদ্যোগী সচেতন এবং প্রোৎসাহন কার্যক্রম জিলা সদ্ভাবনা সভাগৃহে অনুষ্ঠিত হয়েছে। জিলাপাল মধুসূদন দাস অধ্যক্ষতা করে যুব উদ্যোগী আবশ্যক সহায়তা সমস্ত প্রকার প্রোৎসাহন প্রদান করা বলে কইছন্তি।
2: উদ্যোগী সেমানকর সহিত আমি আলোচনা করতুলু এবং যোমানে আমার অছন্তি শিক্ষিত বেকারী যুবক সেমানে মধ্যে সেমানকর অনুপ্রাণিত হইছন্তি যে সেবার কিভাবে ভাব আগ অবস্থার থিলে এবে কেমন সেনে প্রতিষ্ঠিত এন্টারপ্রেনর হইছন্তি সেই সব আখি আগে রাখি আমি গোটে ইন্টারাকশন প্রোগ্রাম করেছিল ফলপ্রসূ হয়েছে এবং আমার জেলার যে ভাল উদ্যোগপতি সে আমি সহযোগ জ্ঞাপন কলু সম্পৃক্ত কলু এর এক পরম্পরা সুস্থ পরম্পরা যদ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছেন সে প্রতিষ্ঠিত হওয়া চাহুন এবং সে অসুবিধার সম্মুখীন সে হাত ধরে সে তা নেবে এবং সে